0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে পুরাতন রচনার শিল্পী শ্যামামণি দেবী।

শ্রোতা বন্ধু, আপনার মানে রাজ্যস্তরীয় প্রসারণের প্রচার কলু শ্রীক্ষেত্র মধ্যে আজ এতে বিষয় লা সোনাবেশ আলোচক ডক্টর ভাস্কর মিশ্র প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন সহায়তা করে।

0: গোলক বিহারী মহাপাত্র এবং চিরঞ্জীব রাউতরায়। আকাশবাণী কটক প্রচার করছে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত বৈদেশ বিলাসর একানবেতম ভাগ। সঙ্গীত পরিচালনা ডক্টর সুচিত্রা মহাপাত্র, প্রযোজনা প্রসেনজিত মহান্তি এবং ডক্টর সন্তন কুমার রথ।
1: দ্বাপর যুগরে বলরাম রূপে তাকে মারিবে, এটি মানব রামঙ্কঠারে বিষ্ণুত্বর ঝলক প্রকাশ পাউচি, যাহাঙ্ক উদরে সারা ব্রহ্মাণ্ড রয়েছে ও যেউঠি পৌঁছি মধ্য মার্কণ্ডেয় অন্ত পাই নাহান্তি, তাঙ্ক মায়া কিয়ে বুঝিব বলি কইছন্তি কবি। সবু বানর মানে হতাশ হয়ে গলাবেলে হনুমান কহিলে, মু যাই চন্দ্রমুহি সীতাঙ্ক উদন্ত বা সম্বাদ আনিবি। জাম্ববান কহিলে, তো হাতরে কাম হেব বলি ততে সন্তক দিয়েছন্তি, তু বেগরে সমুদ্র লঙ্ঘন কর। বিয়ত মার্গ বা আকাশ পথরে গলাবেলে বিধু বা বিষ্ণু তোর মঙ্গল করন্তু। এটি জাম্ববান রামকু বিষ্ণু কহি নথিলে মধ্যে পূর্বরু কোকিল আগরে সীতা কহিছন্তি, ব্রহ্মাণ্ডনাথঙ্ক হাত ধরি সীতা অনাথ হইব কি। হনুমান ময়নাক পর্বতরে বিশ্রাম করিবারু তাহা পাতাড়কু চালিগলা, রাহু মাতা সিংহিকা তাঙ্কু গিলি দেলা ও সে তা পেটকু দাড়ি বা বিদারণ করি বাহারিলে। সর্পমানক মাতা কদ্রু বিঘ্ন সৃষ্টি করিবাকু বসি দেবতামানঙ্ক বচন মানি শেষরে ছাড়ি চালিগলে। নিজর পুত্র সর্পমানঙ্কু রামঙ্ক অসল পরিচয় দেই কহিলে, এ বিষ্ণু শঙ্খচক্র পরিবর্তে ধনু ধরিছন্তি, বিপতি বা পক্ষীরাজ গরুড় রূপরে এ হরি বা মর্কট রামঙ্ক কার্যরে যাউচে। আকাশরু তারা ভলি খসিলে হনুমান, গগনরে বিভাবসু বা সূর্য ভলি গতি করি লঙ্কারে পৌঁছে তাকু মর্ত্যর সবু নগরর অলঙ্কার বলি মনে কলে। হনুমানঙ্কু পতিতত্রাহি রামঙ্ক দূত ভাবরে বর্ণনা করি সুবেলরে অর্থাৎ উত্তম বেলারে সে সুবলগিরিরে পৌঁছিলে বলি ভক্তিরে কহিলে ভঞ্জ।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটকেন্দ্রর। শুণন্তু এক ঘোষণা। মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন শুনিপারিবে চলিত জুলাই মাস 24 তারিখ রবিবার দিন 11টা সময়রে। আকাশবাণীর সবকেন্দ্র, বিবিধ ভারতী সেবা, ডিটিএচ সেবা, এফএম রেনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ পাঁচটি গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনের কথা শুনবাক মিলিব। রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব সেই 26 তারিখ রবিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধনের ঠিক পরে পরে এবং পুনি থরে সে রবিবার রাতে 8টা সময়রে। যে শ্রোতাবন্ধুমানে মন কি বাতরে নিজ নিজের মতব্যক্ত করিবাকু চাহান্তি সেমানে প্রধানমন্ত্রীঙ্ক কার্যালয়ের ওয়েবসাইট myGOV.in র টোল ফ্রি নম্বর 1800117800 রে ফোন করে সেমানকর মত রেকর্ড করিপারিবে। ঘোষণাটি এতিকিরে শেষ হলা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: শিল্পী ইতিশ্রী দাস, সে গাইছন্তি মীনাক্ষী দেবীঙ্কর রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শেষরে স্নেহলতা মহান্তিক রচনার শিল্পী ইতিশ্রী দাস।

বিজ্ঞানী বুধে জন কেবে নুইবে লক্ষ্মী ছড়া হয়ে বিখ্যা থালকু ধরব শুক্রাচার্য ঋষি চিন্তা কলে গছকু উদ্ধার করা হব তীক্ষ্ণ

শ্রোতাবন্ধু, ভিন্ন ভিন্ন ভাষাভাষী, জাতি, ধর্ম, সম্প্রদায়ের অধিবাসী নেই আমার এই অনন্য বিশাল দেশ ভারত। এটি লোকমানকর চলনি আউ পরম্পরা মধ্যে খুব বিবিধ। আউ বিভিন্নতা ভিতরে একতার এই অভিনব ভাবধারাটি কেবল ভারত পরি দেশরে হি সম্ভব এবং এঠারে হি দেখিবাকু মিলিথায়। এণু কহিবাকু গলে সারা বিশ্বরে নিজের এই অনন্য পরম্পরাটি পাই প্রসিদ্ধ আমার এই দেশের উন্নতি অভিবৃদ্ধিকু বলবত্তর রাখিবা আম সমস্ত নাগরিকঙ্কর আদ্য দায়িত্ব হওয়া উচিত। দেশের ঐক্যকু অক্ষুণ্ণ রাখিবাকু উদ্যম করিবা আমার প্রথম কর্তব্য হওয়া বিধেয়। আর জনসাধারণ মধ্যে এইভাবে এক ভাবনাকু বলবত্তর করে রাখাইবা উদ্দেশ্যে আমার এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত।

0: অজনা লিঙ্ক ক্লিক করতে না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করুছু আদিবাসী গীত, পরিবেশন করছন্তি গোবিন্দ চন্দ্র সোরেন ও সাথী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনছেন আদিবাসী গীত পরিবেশন করছেন গোবিন্দ চন্দ্র সোরেন এবং সাথী।

0: যে গোটে ঝিও আমার হচ্ছে সমাজের ফিক্স করা হয়েছে যে সীমা নির্ধারিত করা হয়েছে 18 বর্ষর কম সে নাবালক ঊর্ধ্ব হলে সাবালক তেমন সে 18 বর্ষর কম ঝিও যদি তাঁকর সহমত থাও কিংবা সহমত নথাও এই ক্ষেত্রে তাঁক যদি কোণী পুরুষ লোক ধর্ষণ করতে তাহলে সে মধ্য আইন অনুসারে দণ্ডিত হবে কিন্তু এই আইন আছে কিন্তু তার দণ্ড যেটা আমার পিঙ্গল কোড 376 ধারার এটা বর্ণনা করা হয়েছে
1: কি কি দণ্ড জনে অভিযুক্ত পাইব
0: 376 ডি যেটা আমার হচ্ছে যেটা হচ্ছে গ্যাং রেপ কৌছেন একর অধিক লোক গোটে নারী প্রতি যদি সে কম কলে না বলাৎকার কলে না তা 20 বর্ষর কম দণ্ড দিয়া যাই পারিব না এবং এটা হচ্ছে তাঁর আজীবন কারাদণ্ড হয়ে পড়ব এবং তাঁকু মধ্য কম কলে না মৃত্যুদণ্ড এবং ফাইন মধ্যে অছি এ ক্ষেত্রে আউ যেটা কহিলেন যে ছোট ছোট পিলা মানে যে বলাৎকার করছেন পুরুষ লোক যা আইন তাপাই সে আইন কিন্তু তাঁর কোর্ট সেপারেট আছে অলগা এবং তাঁর জেল মধ্যে সেপারেট আছে অলগা এ ক্ষেত্রে তাঁকু সেইভাবে ভাবে মৃত্যুদণ্ডর ব্যবস্থা নাই কিন্তু তাঁকু 7 বর্ষ পনিশমেন্ট আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে তাঁর বিচারটা হচ্ছে স্বতন্ত্র ভাবে অলগা ধরনের হব তেমন তাঁকাই সে রহবে হচ্ছে অলগা জেলের জুভেনাইল জেলের এবং সে কোর্ট হচ্ছে জুভেনাইল কোর্ট মধ্যে সরকার স্বতন্ত্র ভাবে আমার অছে আইনের তেমন সে ক্ষেত্রে সেমানে ইয়ে করবে
1: তাঁকু মধ্যে সেটি কিছু নীতি শিক্ষা দিয়া যাচ্ছি
0: হ্যাঁ জেলের বহুত সেমানকু শিক্ষণীয় কথা করা যাচ্ছি কারণ সেমানকু বিভিন্ন
1: যদি তাঁকর
0: মানসিক স্থিতি পরিবর্তন করিবা পাই তাঁকু বহুত সেমানে শিক্ষণীয় কথা কউচন্তি এবং শিক্ষণীয় কার্য মধ্যে তাঁকু ইয়ে করচন্তি বিভিন্ন প্রকার পত্রপত্রিকা মাধ্যমে মধ্যে তাঁকু
1: সচেতন
0: করা যাচ্ছি
1: আজি বি অনেক কর্মজীবী মহিলা মধ্যে যেমানে কি যৌন শোষণর শিকার হচ্ছন্তি সেমানক পাই আমা আইনে কি ব্যবস্থা রয়েছে
0: কোণী মহিলা কর্মচারী ধর সে সরকারি চাকরি অনেক কিংবা তাঁকু কোণী উপর অফিসর কিংবা আপনার বাহার লোক যে তাঁর সহকর্মী যেটা কি তাঁকর যদি কোণী ক্ষেত্রে সে যদি কম কলে না যৌন মানে তাঁকু বলাৎকার করাগলা কিংবা বলাৎকার ভাই কোণী কথা তাঁকু আক্ষেপ করে কুয়াগলা কিংবা তাঁকর মান সম্মান ক্ষুণ্ণ হওয়া সেইভাবে কিছু করাগলা তাহলে মান সম্মান ক্ষুণ্ণ করা 354 ধার অছি যেটা কি মডেস্ট হচ্ছে ওমেন ক্রুয়েলিটি যেটা কি স্ত্রী লোকর অসহায় দেখিকি তাঁক প্রতি টণাটরা করা কি তাঁকু বিভিন্ন প্রকার কথা কহা এ ক্ষেত্রে 354 ধারা আছে কিন্তু বলাৎকার হলে সে ক্ষেত্রে কম হচ্ছে না সেমানে এই যে কথা মু আগুর বর্ণনা কলি প্রথম কথা হচ্ছে যেতে সাংে সাং ঘটনাটা ঘটব তাঁকর ন্যায্য দাবি পাই তাঁক থানা মাধ্যমে যাই জনাই পারিবে কিংবা মহিলা থানায় জনাই পারিবে কিংবা মহিলা কমিশনরে জনাই পারিবে তাঁক তিনিটা বাট মুক্ত তাঁক ইচ্ছার যুয়াড়ে যাবে সে তাঁকর কম কাল না তাঁক অথরিটি সে গ্রহণ করবে মহিলা কমিশন গেলে মহিলা কমিশন তাঁক আবেদন রাখি তাঁক বাট দেখব সে তাঁক অভিযোগ রাখলে সে অভিযোগকারিণীকর কথাটা উত্থাপন করবে উপযুক্ত অথরিটি তাঁকর যে কর্তৃপক্ষ নিকটে উত্থাপন করবে কিন্তু যদি সে মহিলা থানার দেবে মহিলা থানার দেলে মহিলা থানা অধিকারী তাঁকর ইন্সপেক্টর যে সে ঘটনাটি সাংে সাংে রাখিকি তাঁকু কম কাল এফআইআর তাঁক আবেদন রাখিকি তাঁক দরজ করি সাংে সাং ঘটনার কম কাল না তদন্ত করি সে অভিযুক্ত গিরফ করি কোর্টকু চালান করে পারবে আউ বাকি রহিলা সে যদি সেঠিকি ন যাইকি যদি কবে না মু থানাকু যাবি তাঁকর যে ঘটনাটা ঘটিলা যে নিকটস্থ থানার সে থানা যাইবে যদি সে থানা অফিসর কৌশি কথা বিনা দ্বিধারে তাঁক দরখাস্ত মানে যে অভিযোগ রাখিকি তাকে তাঁক থানার দরজ করাই উপযুক্ত আইনগত সাহায্য তাঁকু দিয়ে
1: মহিলা মানে সমাজের যেমিতি ভাবে নির্যাতনার শিকার হচ্ছেন এর দৃঢ় মোকাবিলা পাই কোন করা যাই পারিব
0: প্রথম কথা হচ্ছে না মহিলা মানে নিজকে নিজে সচেতন করা দরকার সে জানুচার বিপদ তেমন বিপদকে আভয়েড করা সে মো মতরে অত্যধিক রাতে যাতে না কিংবা ছোট পিলামানকু কোনসি কঙ্কাল একুটিয়া কোনসি তাঙ্গা বন্ধু বান্ধব ঘর পঠান্তু নাই নিছাটিয়া গহলিয়া রাস্তার যেটি মানে কেই লোকপক যিবা আসা করনতেবে সেই রাস্তা
1: দিয়ে যান্তু মানে
0: আউ দ্বিতীয় কথা হচ্ছে আমার বিভিন্ন আড়ে মানে নিজের আত্মরক্ষা পাই সবু কঙ্কাল না বিভিন্ন প্রকার অনুষ্ঠান গড়া হইছি যেমনি ধর জুডো কারাটি বিভিন্ন প্রকার ইয়েছি তেমন করে সে সেইথর আত্মরক্ষা পাই তাকে শিখন্তু বিশেষ করে ছোট ছুয়া মানুষ যে মানুষ সেথেরে ছাড়ন্তু এবং যে মানক সামর্থ্য অছি শিখিবা পাই সামর্থ্য অছি সে মধ্যে তাকে শিখন্তু শিখন্তু শিখিলে কম কল না সেমানকর ওটা ভয় ছাড়ি যাব বা নিজকে আত্মরক্ষা পাই সেমানে ওটা মানে প্রোটেস্ট করি পারিবে
1: এমিতি বি মহিলা মানে রাস্তারে যিবা সময়রে যদি কোনসি অঘটন ঘটে বা তাঁক প্রতি যদি বিপদ থিবার সেমানে অনুভব করন্তি সেতেবেলে সেমানে কোন করিবে
0: তাঁকু কোনসি জনা ব্যক্তি সে আসি তাঁকু ধর খারাপ কথা কহিলা খারাপ ভাবে ইঙ্গিত কলা তাহলে সে হঠাৎ কম করবে না যে লোক সে রাস্তা তো বহুত লোক যাবে না সে কাহা ডাকি কাহার সাহায্য নিয়ে পারবে যদি এটা হচ্ছে তা তরফ যদি সে সেটি নকলে জনসাধারণ মানে

আকাশবাণী কটক শুনন্তু কেতোটি হিন্দি চলচ্চিত্রর গীত। প্রথমে চলচ্চিত্র শিকার, গীতটি গাইছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক।

পিপলস পদ্মান আকাশবাণী রেলিগড় প্রচার কল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী কটক প্রচার করছু অসরন্তী অপরাহ্ন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ସମବାୟ ବିଭାଗ ତରଫରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ କୃଷକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ସୂଚିତ କରାଯାଉଛି ଯେ ଚଳିତ 2026 ମସିହା ଖରିଫ ଋତୁ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ ନିଜ ଫସଲ ଧାନ, ମକା, କପା, ଅଦା, ମାଣ୍ଡିଆ, ଚିନାବାଦାମ, ହଳଦୀ ଓ ହରଡ଼ ଚାଷର ବୀମା ପଞ୍ଜୀକରଣ କରାଇ ନିଅନ୍ତୁ। ଭାଗ ଚାଷୀ, ଋଣୀ ଓ ଅଣଋଣୀ ଚାଷୀ ସମସ୍ତେ ନିଜ ଫସଲର ବୀମା ପଞ୍ଜୀକରଣ ନିର୍ଦ୍ଧାରିତ ତାରିଖ 31 ଜୁଲାଇ ସୁଦ୍ଧା ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି ଯଥା ପ୍ୟାକ୍ସ, ଲ୍ୟାମ୍ପସ, ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ କରାଇପାରିବେ। ଚାଷୀ ପିଛା 5 ଏକର ଜମିର ଫସଲ ବୀମା ପଞ୍ଜୀକରଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେୟମୁକ୍ତ ଅଟେ। ପ୍ଲଟ୍ ପିଛା କେବଳ 1 ଟଙ୍କା ଦେବାକୁ ପଡ଼ିବ। ଅଧିକ ବିବରଣୀ ପାଇଁ ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି, ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା କୃଷି ଓ ସମବାୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শেষের শিল্পী প্রফুল্ল কর।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত জনাওছু আজির যুববাণী নেক্সট অধ্যায়কু।
1: আজির কার্যক্রমে মু অছি আপনক সাথে সুচিস্মিতা
0: আউ মু স্বাতি। বন্ধু, কুহাযায় সুস্থ শরীরে হি সুস্থ মনর বাস। আউ সেই সুস্থ শরীর ও প্রফুল্ল মন গড়িবারে খেলার ভূমিকা অতুলনীয়। যেউঠি খেল অছি সেঠি হস অছি, যেউঠি হস অছি সেঠি জীবন অছি। হ্যাঁ বন্ধু, খেল কেবল সময় কাটিবার মাধ্যম নুহে, এহা জীবনকু গড়ি তোলিবার এক অমূল্য শিক্ষা। পড়ি যাই পুনি উঠিবা, হারি যাই পুনি লড়িবা, এবং নিজ লক্ষ্যকু হাসল করিবা পাই নিরন্তর পরিশ্রম করিবা, এ সবু শিক্ষা খেল পড়িয়ারু হি মিলিথায়। শ্রোতা বন্ধু, পিলাদিনে খেলুথিবা খেল যেমিতি কবাডি, খোখো, লুচকাড়ি, এই সব খেলরে থিলা আনন্দ, মিত্রতা, উৎসাহ ও এক অপূর্ব আত্মীয়তা। খরাদিন ছুটি হো অবা যেকোনসি ছুটি, সাঙ্গসাথীঙ্ক মেলরে খেলিবার মজা কিছি নিয়ারা। আচ্ছা সুচিস্মিতা,
1: হ্যাঁ কহ স্বাতি,
0: ছুটি দিন মিলিলে তুমি কোন সব করিবাকু সবুঠারু অধিক পছন্দ কর?
1: ছুটি দিন মিলিলে যদি সেদিন ক্রিকেট ম্যাচ থাকে তাহলে মোর সব প্ল্যান ক্যানসেল, টিভি সামনারে বসে ম্যাচ দেখিবা হি মোর প্রথম কাম।
0: ও মানে তুমি পুরা ক্রিকেট ফ্যান?
1: একদম, ক্রিকেট র প্রত্যেক বল, প্রত্যেক রন আর প্রত্যেক উইকেট রে গোটি অলগা রোমাঞ্চ থাকে।
0: সত্য কহিবাকু গলে ভারতরে ক্রিকেট কেবল গোটি খেল নুহে, এহা গোটি পর্ব। ম্যাচ থিলে সমস্তে গোটি পরিবার হই যান্তি।
1: ঠিক কথা স্বাতি, আউ এবে তো দেশর মহিলা ক্রিকেটর মানে মধ্য উৎসাহকু আহুরি বড়াই দেইছন্তি। সেমানক খেল দেখি লাগুছি প্রতিভার কোনসি সীমা যেপরি নাহি।
0: নিশ্চয় সুচিস্মিতা, আজির নারী কেবল ঘরর দায়িত্ব সম্ভালু নাহান্তি, বরং বিজ্ঞান, মহাকাশ, সেনা, প্রশাসন ও খেল ভলি প্রত্যেক ক্ষেত্রে ভারতর গৌরবকু বড়াউছন্তি। চন্দ্রযানের সফলতা ঠারু আরম্ভ করি ক্রিকেট পড়িয়ারে ত্রিরঙ্গাকু উড়েবা পর্যন্ত ভারতীয় নারীমানে বিশ্বকু নিজ সামর্থ্যর পরিচয় দেউছন্তি।
1: হ্যাঁ স্বাতি, আজির ঝিওমানে কেবল স্বপ্ন দেখু নাহান্তি, সেই স্বপ্নকু সাকার করিবার সাহস মধ্যে রাখুছন্তি। আউ এহি পরিবর্তন পছরে অছন্তি অনেক প্রেরণাদায়ী মহিলামানে, যেউমানে নিজ পরিশ্রমরে ইতিহাস সৃষ্টি করিছন্তি।

0: তেবে শ্রোতা বন্ধু, আজ আমি এমিতি জনে যুব মহিলা ক্রিকেটরঙ্ক বিষয়ে জানিবা, যাহাঙ্ক জীবনর প্রত্যেক পদক্ষেপ সংঘর্ষে ভরা, কিন্তু প্রত্যেক সফলতা আজ লক্ষ লক্ষ ঝিয়ঙ্ক পাই প্রেরণা পালটিছি।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, সে হেউছন্তি ভারতীয় মহিলা ক্রিকেট দলর উদীয়মান তারকা ক্রান্তি গৌড়। জনে সাধারণ পরিবারর জন্মগ্রহণ করে ভারতীয় দলর জর্সি পরিধান করিবা পর্যন্ত পৌঁছিবার তাঙ্কর যাত্রা সতরে বহুত অদ্ভুত।
0: তেবে শ্রোতা বন্ধু, আসন্তু আজ জানিবা সেই যুব ফাস্ট বোলরক কাহিনী, যিয়ে নিজ দক্ষতা, কঠিন পরিশ্রম ও দৃঢ় আত্মবিশ্বাস বলরে ভারতীয় ক্রিকেট দলরে নিজের এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করেছেন। চলন্তু আরম্ভ করিবা ক্রান্তি গৌড়ঙ্ক প্রেরণাদায়ক জীবনযাত্রা।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তেমন আজ কার্যক্রম এইটি রাখুছ আজ কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে লে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনার নিহারপালা পট্টনায়ক আজ তাহলে বিদায় দিও রহুছ নমস্কার।

0: সেই লুকাতিটা আছে, তাকে নিয়ে চলে যাও।
1: মতে তাহলে তু চোর বলে ভাবুছু নুহ? হ্যাঁ, তোর বা কোন ভুল? জ্ঞানী গুণী ভক্ত মানে মতে তো চোর বলে কুহতি। ত্রেতয়ারে মু যোগী মুনি মানকর মন চোরি করেছি, দ্বাপরে কেতে সরলহণী চোরি করে খাইছি, গোপী মানকর লুগা চোরি করেছি, আউ এ কলিজি ঘরে পাপী মানকর পাপতাপ চোরি করিবা পাই বড় দেউলরে বসিছি।
0: এ কোন চন্দন অগর গন্ধরে মহকি যাচ্ছে ঘর, বংশীর স্বরের নাচি উঠুছে মন, ও অন্ধারে মু কিছু দেখি পারুনি, কে কে তুমি, কে ঘর কু আসছ?
1: অন্ধার দূরেই যাইছি, আলুরে এবে দেখ ভক্ত, দেখ কে তো ঘর কু আসিছি।
0: এ কোন, এ কোন মু দেখুছি? যোগী মুনি যাহা দেখা বর্ষ বর্ষ ধরে তপস্যা করছেন, ব্রহ্মা শিব যাহা দেখা সববে ধ্যান করছেন, মো আগে সে নিজে, মো আগে সে ঠাকুর উভা হয়েছে।
1: হ্যাঁ, রথ উপরে ঠিক এই রূপ দেখি না, শোবা পূর্ব ঠিক এই রূপক চিন্তা করে নথিল?
0: ঠিক দেখুছি তো,
1: আখি সামনারে দেখি মধ্যে বিশ্বাস করি পারুনো?
0: কেমিতি কেমিতি বিশ্বাস করিবি জগন্নাথ, রত্ন সিংহাসন ছাড়ি অত রাতিরে এ কুড়িয়া ভিতরে এতে বড় ঠাকুর বিজয় হওয়া কথা, মু কেমিতি বিশ্বাস করিবি?
1: বৈকুণ্ঠ, রত্ন সিংহাসন, যোগী মুনি মানঙ্কর স্তুতি গান, ব্রহ্মা শিবঙ্কর ধ্যান, সবু সবু অপেক্ষা ভক্ত মো পাই বড়। মো ভক্ত যেউঠি ভক্তির সহিত মতে চিন্তা করে, সেইটিকে মু ব্যাকুল হয়ে ধাই যায়। পুরাণর তু কোন একথা শুনিনু? রথযাত্রা অবসরে তো হৃদয়ের জ্ঞান প্রদীপ জাঁড়া পরে বি ভক্ত মোর জীবন বলে তু বুঝি পারুনু?
0: কেউ জ্ঞানের আলুয়ারে তোতে কে বুঝি পারিব, কেউ শক্তি বলরে তো স্বরূপ কি মাপি পারিব, তো মায়া পরা তত্ত্বে অগোচরে ঠাকুর আখির লুহ ঢালি তো পাদ পদ্ম তলে মু খালি মুন্ডিয়া মারুছি।
1: উঠ ভক্ত, তোর ভক্তিভাবে মু প্রসন্ন, তোতে যেকোনসি বর দেবা পাই মু প্রস্তুত, মন ইচ্ছা বর মাগ দাসিয়া।
0: কি বর মাগিবি আউ কি বর তু দবু?
1: ইন্দ্রপদ।
0: ইন্দ্রপদ?
1: সবু পদ ঠার শ্রেষ্ঠ ইন্দ্রপদ তোর মনকু পাওনি?
0: ঠাকুরে, ইন্দ্র যে পদ কু ধ্যান করছেন, চৌরাশি কাঠি গঙ্গা জলরে যে পাদ ধোইবা খুব ব্রহ্মা সমর্থ হলে নাই, যে পাদ ধোয়ে তো জল নপাইপারি দেবদেব মহাদেব চিন্তাগ্রস্ত, সেই পাদ, সেই পাদ যাহা কুড়িয়ারে পড়েছি তাকে ইন্দ্র পদরে লোভ দেখছ ঠাকুর?
1: হো হেলা, ইন্দ্র পদ যদি মনকু নপাউছি তাহলে কুবের সম্পদ
0: তুচ্ছ, তো দর্শন পাই মু যে সম্পদ লাভ করেছি তা তুলনায় কুবের সম্পদ অতি তুচ্ছ।
1: তোর তো সন্তান না, সন্তানটিয়ে পাইবা পাই ধর্মপত্নী তোর সববেলে ব্যস্ত, মৃত্যু পরে পিণ্ড দেবা পাই পুত নামক নরকরু উদ্ধার হওয়াকু সমস্তে পুত্র কামনা করন্তি, তু সেই বর মাগি পারু?
0: কোন কইল, পিণ্ড পানি পাই পুত নামক নরকরু উদ্ধার পাইয়া পাই মু তোতে পুত্র সম্পদ মাগিবি? তু তুই এড়ে কপটিয়া ঠাকুর, হয় রে তোর।

0: ধন্যবাদ আসিয়া তোমার অতিথি সৎকারে আমি মুগ্ধ।
1: অনেক জটিল প্রশ্নর উত্তর দেই পারিথিবারু আমি মানে তোমাকে মহাজ্ঞানী ভাবে স্বীকার করুছ।
2: জগন্নাথ প্রতি তোমার অসাধারণ ভক্তি রয়েছে জল মধ্যে বলরাম দাসঙ্কু তুমি প্রভুঙ্কর দশ অবতার রূপ মধ্যে দেখাই পারিছ। হ্যাঁ দাসিয়া এবার বলরাম দাসঙ্কর প্রশ্নর উত্তর দিও।
3: দাসিয়া শ্রীজগন্নাথ বর্তমান কোটি অছন্তি কহিপারিব?
4: তুমি মানে প্রভুঙ্কু নীলচক্রে বসাই আসিছ, রত্ন সিংহাসন বর্তমান খালি, খরারে বসি বসি শ্রীঅঙ্গুরু শ্রমশাল ঝরি পড়ুছে।
3: ধন্য দাসিয়া ধন্য, তোমার ভক্তি ও জ্ঞানর স্বরূপকু আমি মানে ঠিক রূপে কল্পনা করে পারিনথিলু। জ্ঞান গর্বরে অন্ধ হয়ে তুম ভি মহাভক্ত ছোট মনে করে এপরি পরীক্ষা করিথরু আমি মানে ঘোর লজ্জিত। এই পরীক্ষার স্থলী জনমুখরে মহাখলা রূপে প্রসিদ্ধি লাভ করিব, যুগে যুগে প্রসিদ্ধ ভক্ত ভাবে তুমি জনসমাজের পূজিত হব। তুম মথার শাড়ি বাঁধি তুমি শ্রেষ্ঠ ভক্ত রূপে আমি মানে সম্বর্ধিত করুছ।
4: এতে প্রশংসা পাইয়া জমারু যোগ্য নুহে, আপন মানকর চরণর দাস, যুগে যুগে সেই চরণ দাস হি রহবক মতে কল্যাণ করন্তু, মোর আউ কিছি লোড়া নাই, কিছি লোড়া নাই।
3: শোনো দাসিয়া, জগন্নাথ দাসে তুমি গুপ্ত ভাবে রাধা প্রেম রূপা ভক্তি তত্ত্ব শিক্ষা দেওয়া পাই আগ্রহী, তোমার কিছু আপত্তি নথিলে?
4: ইয়ে তো মো পাই পরম সৌভাগ্য, জগন্নাথ মহাপ্রভুঙ্কর অশেষ করুণার সংকেত। আসন্তু দাসিয়া আপনে, আপনার নিজে গুপ্তস্থান নিরূপণ করে মতো এই মহাশিক্ষা দান করন্তু।
5: জয় পরম ভক্ত দাসেন্দ্র, জয়।

শ্রোতা বন্ধু, মানুষ এক সামাজিক প্রাণী, সমাজ ভিতরে সে রহে, সমাজের ভাল মন্দ ঘটনা ভিতরে সে নিজকে সামিল করে। জীবনর চলাপথরে মানুষকে অনেক বাধা বিঘ্ন এবং সুখ দুঃখক সামনা করা হয়ে থাকে। বেড়ে বেড়ে সেই ভিতরে সে বাটবড়া বি হয়ে যায়। সেতবে সে বিচার করে পারে না ভুল ঠিকর, সিদ্ধান্ত করে পারে না কোটা উচিত মার্গ আউ কোটা অনুচিত। মানুষ দ্বন্দ্বরে পড়ি যায়, যাহাকু নেই দেখা দিয়ে বিবাদ। কেতক সময় এইভাবে সমস্যা উগ্র রূপ বি নেই থাকে। ছোটিয়া ছোটিয়া ভুল পাইঁ বি তাকু অনেক মূল্য দেবাকু হই থাকে, অনেক কিছু হরাইবাকু মধ্যে পড়ি থাকে, কিছু লোকঙ্ক সহ অপ্রিয় হই থাকে, নিন্দা অপবাদী বি সহিবাকু পড়ি থাকে। এইভাবে সময় রে মানুষের মন বিচলিত হয়ে যায়, খুব কষ্টকর সে সময়। হেলে শ্রোতা বন্ধু, এসব জীবনর গোটিয়ে গোটিয়ে অংশ। সুখ সময় খুব শীঘ্র কটি যাই থাকে, হেলে দুঃখর সময় ভারী লম্বা লাগে। দুঃখ সময় মানুষকে ধৈর্যর সহ সমস্যাকে সামনা করিবার আবশ্যকতা রয়েছে। অসুবিধা সময় ধৈর্য হরা হলে সমস্যা বহু পরিমাণে বড়ি যাই থাকে, সমাধানর বাট আহুরি দূরকু চালি যাই থাকে, জীবন আহুরি দুর্বিষহ লাগে। যে কোনসি আপদ বিপদ বেড়ে ধৈর্য হরা নহই সাহসর সহ সমস্যাকে সামনা করি কর্তব্য করিবা বুদ্ধিমান লোকর কাম। এইভাবে কলে সমস্যা আপে আপে চালি যাই থাকে।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কেমিতে লাগিলা নিশ্চয় লিখিবে। আজি পাই এতিকি নমস্কার।
1: শেষ হইলা প্রভাত পরিক্রমা, প্রযোজনা বিনয় কুমার সামন্ত্রী, উপস্থাপনা সমীর মিশ্র। আপন কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর কথিক। আজি আসন্তু শুণবা রথিতু বামন দৃষ্টা, কইছন্তি ডক্টর প্রফুল্ল কুমার দাস।
2: আমার আরাধ্য দেবতা শ্রীজগন্নাথঙ্ক লীলাস্থলী শ্রীক্ষেত্র আজ বিশ্ববিখ্যাত হয়ে পারিছি। এঠার বর্ষসারা বিভিন্ন যাত্রা উৎসব পালিত হয়ে থাকে, সেথিপাই কুহাযায় পুরীরে বার মাসের তের জাত। শ্রীজগন্নাথঙ্কর সমস্ত যাত্রা ও উৎসব মধ্যে শ্রীগুণ্ডিচা বা রথযাত্রা হেউছি সর্বশ্রেষ্ঠ। এহা আষাঢ় মাস শুক্লপক্ষ দ্বিতীয়া দিন পালিত হয়ে থাকে। এই দিন প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা ও সুদর্শন সর্বসাধারণ দর্শন দেওয়া নিমিত্ত শ্রীমন্দির ছাড়ি বড়দান

বুঝি সরধা বালিরু হাতে। জয় জগন্নাথ। অষ্টাদশ শতাব্দীর কবি ভক্ত কবি বনমালী দাসঙ্কর এ রচনা। কেতে পুণ্য পবিত্র এই মাটি, এ সরধা বালি। যে সরধা বালি আজি পবিত্র হয়ে উঠিছি কারণ মহাপ্রভু কোটি কৈবল নাথ অশরণ শরণ অরক্ষ রক্ষণ বিশ্ব বন্দিত প্রভু শ্রী জগন্নাথ যে গুন্ডিচা মন্দির আসিছন্তি সেই সরধা বালি রে তিনি গোটি রথ অপেক্ষা করিছন্তি। আউ যে সরধা বালি মহাপ্রভুঙ্কর সান্নিধ্য পাইবা পরে আজি পবিত্র হয়ে উঠিছি। যে বালি রে রহিছি আত্মীয়তা, যে বালি রে রহিছি এতে প্রেম, এতে আনন্দ, এতে সেই ভাবকু নেই ভক্তির সেই ধারাকু নেই আজি যে ছুটি আসিছন্তি ভারতবর্ষর কোণ অনুকোণরু দেশ বিদেশরু সমস্ত শ্রদ্ধাল ভক্ত। আমি দেখিপারুছু সেই সরধা বালির প্রাঙ্গণরে অপেক্ষা করিছন্তি।

0: অতি আনন্দ প্রদান করুছি ভক্ত মানুষ কষ্ট কৌশি প্রকার পৌঁছি পারুনি যেমতি গোটে পাগর অনুকূল রয়েছে মহাপ্রভুঙ্কর দিব্য যাত্রা পাই এই ক্ষেত্রকু পরম পাবন ক্ষেত্র বলি কুহা যায় কাহিকি না যত্রাস্তে দারব তনুহ শ্রী সো মানুষ লীলা এই মানুষ পরি মানবীয় লীলার মহাপ্রভুঙ্কর প্রতিটি কথাকু অবকাশ নীতি পাখর আপন যদি অবলোকন করিবে মহাপ্রভু দন্ত ধাবন স্নান এবং ভোজনাদি কার্য পরে শেষে বড় সিংহারে পহুড় হওয়া ই সবুগুড়িক যেপরি মানুষ পাই প্রযোজ্য বা 56 কোটি জীবজন্তু পাই এহা স্বীকার্য তেণু এভাবে ঠাকুর যা শুণুলে মূল আস্থানকু ছাড়ি যেতবে আসিছন্তি এহা সর্বতন্ত্র স্বতন্ত্র এবং যাহাকু রহস্য বলে কুহা যায় আম শাস্ত্র বর্ণনা করুছন্তি সর্বম রহস্য পুরুষোত্তমস্য তেণু এই পুরুষোত্তম ক্ষেত্রে ভক্তটিয়ে পৌঁছি গলে তার আধ্যাত্মিক আধিদৈবিক আধিভৌতিক এ ত্রিতাপ মিলেই যায় নষ্ট হয়ে যায় এ ক্ষেত্র উদ্ঘোষণা করেছেন্তি তুলা যেপরি অগ্নিরে দগ্ধীভূত হয়ে যাতে ভস্ম হয়ে যাতে সেইপরি পাপ রাশি খণ্ডন হুয়ে সেই বিশ্বাসকু আধার করি কেবল আম প্রদেশ নুহে কেবল আম দেশ নুহে অনেক বিদেশি ভক্ত মানঙ্কর সমাগম শ্রীক্ষেত্রে এই যাত্রা পাই হয়েছে সেমানে এপরি ভাবরে জানিলেনি মহাপ্রভুঙ্কু সেমানঙ্কর আনন্দর সীমা রহু নাহি তেণু ইয়ে গোটে অপূর্ব সুযোগ যেতবেলে 10-12 দিনর দর্শন সেমানে এই যাত্রা সময়রে পাই পারন্তি দক্ষিণা অভিমুখী যাত্রা আরম্ভ হেব মহাপ্রভুঙ্কর তেণু আমার বাম পার্শ্বরে এ কেন্দ্রর দ্বিতীয় কেন্দ্রর বাম পার্শ্বরে বড়শঙ্খ দক্ষিণ পার্শ্বরে শ্রীমন্দির এইভাবে এক মধ্যস্থলরে আমি আপন মানুষ এ বার্তা পৌঁছাউছু বাস্তবরে শ্রোতা বন্ধু মহাপ্রভু যে আমপাই কেতে বরেণ্য মহাপ্রভু এ জাতিপাই কেতে গর্ব গৌরবর আম মুরবি ভাবরে বিরাজমান করন্তি তাকু আমি সমস্ত অনুভব করুছে আপন মানে মানস চক্ষুরে ইয়ে শ্রাব্য ভাবকু গ্রহণ করি মহাপ্রভুঙ্কু লয় লগান্তু এবং ভক্তির সহিত আজির এ পবিত্র উৎসবরে আপন মানে নিজকু সংযোজিত রাখিথান্তু পুনি আমি আপনক নিকটকু আসুছু বর্তমান প্রথম কেন্দ্রকু আপন মানকু ফেরেই নউছু সেঠারু আপন মানে শ্রবণ করিবে মহাপ্রভুঙ্কর দিব্য বার্তাকু জয় জগন্নাথ
1: জয় জগন্নাথ জয় জগন্নাথ ধন্যবাদ প্রতাপ বাবু আপন দুইজন যাক ভাষ্যকার বড় সুন্দর ভাবে সেইটু আপনকর সূচনা দৌলে যা আপন দেখুছেন মহাপ্রভুঙ্ক লীলার মাহাত্ম্য তা সহিত সেই স্থানর পরিবেশ আপনার দৃষ্টি যেতে আসুচি আপন তাকে সংগ্রহ করে শ্রোতা মান পাখে পৌঁছলে শ্রোতা বন্ধু আপনার জাঁতি যে কেবল আকাশবাণী পুরী বড়দাণ্ডর আপনার এ ধারা বিবরণী শুনেছি অন্য কোণী দৃশ্য মাধ্যমে আপনার যা বি দেখুঁচ সে সিধা সড়ক প্রত্যক্ষ দর্শী ধারা বিবরণী নুহে সে ক্যামেরা সংগ্রহ করে সে দৃশ্য সবু পৌঁছাইলা পরে ভাষ্যকার মানে তাঁকর স্টুডিও ভিতরে বসিকি আপন মানুষ ধারা বিবরণী দৌরান এ শ্রীক্ষেত্রে এই গুণ্ডিচা যাত্রা অবধি যেতে সবু ঘটনা ঘটে সেসব ঘটনা যোড়িয়া আখিরে তাকে সংগ্রহ করা কষ্টকর আমার তো বেড়ে বেড়ে মনে হুয়ে আমার মুন্ড যাক আখি হয়ে যাতা কি আমি যেতে পু সেতে দেখত এবং যা দেখত আপনার কহতু মাত্র দুইটি আখি প্রভু দিয়েছেন আমি সেই দুইটি আখিরে চারিপটকু আখি বুলেই বুলেই বুলেই বুলেই যা সংগ্রহ আমি করুছু বা যা মন্তর ভিতরে স্ফুরণ হচ্ছে তাকে আপন মানুষ শুনেছু আপনার জাঁতি বর্তমান রথ সরধাবালি পাখর বড়শঙ্খ যায় তিনোটি রথ সম্মুখে প্রবল জনসমুদ্র সৃষ্টি হল আমি যেতবে 5:30 বেড়ে এই স্থানরে আসিকি পৌঁছলু আপনার দেখুন 8:30 বেড়ে আমি ধারা বিবরণী দেওয়া আরম্ভ কলু কিন্তু আমি পৌঁছলু কেন্দ্রের 5:30 বেড়ে 3 ঘন্টা পূর্বরু তার কারণ কোণ তার কারণ হচ্ছে এই যে সুরক্ষা বলয় ভেদ করি আরদা বালি পৌঁছবা সহজ নুহে তেমন যেতে শীঘ্র আসবে আপনার নির্বিঘ্নরে আসিপারে নহলে সুরক্ষা কটকণার পড়িযে আপনার যেতে আপনার পাখে পাস থাও।

0: ভাই সহিত বা স্ত্রী সহিত স্বামী কেমিতি সম্পর্ক রকিব এবং ননদ সহিত ভাউজ কেমিতি সম্পর্ক রকিব এ সবু সম্পর্ক এবং দুইটি সৌতুণী মধ্যে অছন্তি সৌতুণী সৌতুণী ভিতরে বাড়িয়া পিটা হয়ে মরুচন্তি কিন্তু যদি সেমানে রত্ন সিংহাসন কু টিকে দেখন্তে তেবে তা ভিতরে মধ্যে দুই জন যাক শান্ত হয়ে অছন্তি এবং আউ গোটি অছি দেড়সুর ভাই বউ দেড়সুর হচ্ছে বলভদ্র ভাই বউ হচ্ছে মহালক্ষ্মী সেটি মধ্যে চলুচন্তি গোটিয়ে পরিবারের এতিকি পারিবারিক সম্বন্ধ সৃষ্টি করিকি অছন্তি ইঠিকি মধ্যে আসছন্তি সেই সম্পর্ক এবং মাতৃভূমিকে আসছন্তি মাতৃভূমিরে রহুচন্তি জন্মভূমিরে সেই সুসম্পর্ক স্থাপন করি সারা জগতকু এই শিক্ষা প্রদান করুছন্তি।
1: বাহ, বহুত বঢ়িয়া কথা আপন কহুতলে। ইয়ে তো লোকাচারর কথা এবং আমি মহাপ্রভুঙ্কর লীলারু যে সব বার্তা এবং সন্দেশ সূচনা পাইছে বা তা দেহরু উৎপন্ন করিছে তা জগতবাসীঙ্কো পাই আমি দৌছে। বড় ঠাকুর বলভদ্রঙ্কো পহণ্ডি টিকে বিলম্বিত হয়েছি, চক্রবনাটি যদিও নাকচণা মণ্ডপ আগকু আসিলানি কিন্তু ঘণ্ট ঘণ্টার ধ্বনি টিকে কম অছি বলি টিকে বিলম্বিত হবার সূচনা আমি পাখ মিলুছি। আউ গোটিয়ে কথা মু ডক্টর দাস আপনাদের কহিবাকু চাহিবি, এই যে রত্ন সিংহাসনের যে মহাপ্রভু মানকর অবস্থিতি ইয়ার গোটে ঐতিহাসিক বিচার মধ্যে আমাকে করিবাকু পড়িব। এ তো লোকাচার বিচার আপন কলে যোথরু গোটে স্পষ্ট সন্দেশ এবং বার্তা মিলুচি একত্র সহাবস্থান আমি কিমতি করি পারিবা সে সম্পর্কে মহাপ্রভু আমাকে বার্তা দৌচন্তি। আ গোটে বড় কথা হলা যে যেতেবেলে সুদর্শন মহাপ্রভু আপন গোটিয়ে কথা বিচার করন্তু যে সুদর্শন মহাপ্রভু মহাপ্রভুঙ্কর কো ভাগরে অছন্তি প্রকৃতরে তাঙ্কর দক্ষিণ বাহুরে সুদর্শন চক্র অঙ্কিত হয়েছে এবং সুদর্শন চক্র তাঙ্কর দক্ষিণ ভাগরে রহিবা কথা কিন্তু সুদর্শন তাঙ্কর বাম ভাগরে
0: অছন্তি। চক্র বিরাজে দক্ষ করে সূর্য কি উদিত অম্বরে
1: নাই ঠিক আছে দক্ষ করে হেলে যদি চক্ররাজ ও সুদর্শন বলি আমি কহুছু যে কি স্তম্ভাকারে অছন্তি সে তাঙ্কর দক্ষিণ ভাগরে রহিবা কথা কারণ চক্রটাকু সে দক্ষিণ হস্তরে ধারণ করন্তি কিন্তু জগন্নাথঙ্কর রত্ন সিংহাসনরে শ্রীমন্দিরে আমি দেখুছু সে দক্ষিণ দিগরে ন রহি বাম ভাগরে অছন্তি। এর গোটে ঐতিহাসিক কারণ অছি, কারণ অছি কোন না বৈষ্ণব ভক্তি আন্দোলন পরে যেতেবেলে মা সুভদ্রাঙ্কু যিয়ে তাঙ্কর জগন্নাথঙ্কু যেতেবেলে ভৈরব বলি বিচার করা হউতলা তাঙ্কর শক্তি রূপরে যিয়ে দুর্গার উপরে তাঙ্ক বাম পার্শ্বরে থিলে বৈষ্ণব ভক্তি আন্দোলন প্রভাবরে সুভদ্রাঙ্কু তাঙ্কর ভৌণী ভাবরে পরিকল্পনা করাগলা এবং ভৌণী ভাবরে তলে পরিকল্পনা করাগলা ভৌণীর স্থান দুই ভাইঙ্ক মধ্যে রহিব তেণু সুভদ্রা সেতবে মহাপ্রভুঙ্কর বাম ভাগরু দক্ষিণ ভাগকু স্থানান্তরিত হলে এবং স্থানান্তরিত হওয়া ফলরে চক্ররাজ সুদর্শনকু যেতবে রত্ন সিংহাসনরে স্থানিত করা আবশ্যকতা পড়িলা সেতবে তাঙ্ক পাই আউ দক্ষিণ দিগটি নথিলা তেণু তাঙ্কু বাধ্য হইকিরি তাঙ্কু বাম ভাগরে রখাগলা তেণু এইভাবে ভাবে মহাপ্রভুঙ্কর যে রত্ন সিংহাসনের অবস্থিতি ইয়ার মধ্যে গোটে কালক্রমিক বিবর্তন অছি এবং কালক্রমে মহাপ্রভু এপট সেপট করে মহাপ্রভুঙ্কু কোউ রূপরে অর্চনা করা যিব কোউ রূপরে তাঙ্কু গ্রহণ করা যিব আপন জানিছন্তি বহু প্রকার ভক্ত বহু প্রকার দর্শন বহু প্রকার দার্শনিক মানে শ্রীক্ষেত্রকু আসিছন্তি তেণু সেমানঙ্ক প্রভাবরে মধ্য মহাপ্রভুঙ্কর রীতি নীতি কান্তি এগুড়াক মধ্য পরিচালিত হয়েছি। বর্তমান নাকচণা দ্বারে ঘণ্ট ঘণ্টা ধ্বনি শুভুছি আউ আমার হ্যাঁ ঘণ্ট ঘণ্টা ধ্বনি শুভুছি আউরি মধ্য এই যে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চারি আউ মাধব এই পাঁচ জনকু পঞ্চ দেবতা উপাসনার মধ্যে গোটে সমন্বয় বলে কুহযায় যেমতি আমি গণে নারায়ণে রুদ্র অম্বিকে ভাস্কর তথা ভিন্না ভিন্ন নকর্তব্যং পঞ্চদেব নমস্তুতে বলে কহুছু এ পাঞ্চ দেবতা মধ্যে রত্ন সিংহাসনের থিবারু অতীতরে এই পঞ্চ দেবতাঙ্কর পূজা নেইকরি উপাসনা নেইকরি যো বিভেদ যো মতভেদ যো সংঘর্ষ হউতলা তার গোটে সমন্বয় করিবা পাই রত্ন সিংহাসনকু মধ্যে আধার করিকরি পঞ্চ দেবতাঙ্কর উপাসনা মধ্যে রত্ন সিংহাসনরে করাগলা এবং রত্ন সিংহাসন যো করাগলা সে পঞ্চ দেবতা কিয়ে না স্বয়ং বল ঠাকুর বলভদ্র হউচন্তি রুদ্র মা সুভদ্রা হউচন্তি ব্রহ্মা স্বয়ং জগন্নাথ হচ্ছে বিষ্ণু এবং মাধব হচ্ছে বিষ্ণু এবং তাপরে সুদর্শন হচ্ছে সূর্য তেমন এইভাবে ভাবে পঞ্চদেবতা উপাসনার গোটে পীঠ ভাবে মধ্যে রত্ন সিংহাসনকে আমি গ্রহণ কলে। বর্তমান ঘণ্ট ঘণ্টা ধ্বনি বর্তমান নাকচণা দ্বাররু শুভুচি এবং বড় ঠাকুর বলভদ্র তাঙ্কর সেপটে আমি যে পটে অছু

0: এবং পুষ্টির উন্নতি নিমন্তে বিনিযোগ করে থাকে। সরকার নিষ্পতি অনুযায়ী বর্ধিত সুবিধা 1 এপ্রিল 2025 রু লাগু করা যাইছি।
1: এই যোজনা অধীনে মিলুথবা সুবিধা গুড়িক হেউচি কন্যা সন্তান জন্ম ক্ষেত্রে হিতাধিকারী মানে প্রথম এবং দ্বিতীয় গর্ভধারণ পাই 12,000 টাকা পাইবে।
0: পুত্র সন্তান জন্ম ক্ষেত্রে হিতাধিকারী মানে প্রথম এবং দ্বিতীয় গর্ভধারণ পাই 10,000 টাকা পাইবে।
1: বিশেষ ভাবে অনুন্নত জনজাতি সমুদায় সম্প্রদায়ের মহিলা মানুষ তৃতীয় এবং পরবর্তী যে কোনসি গর্ভধারণ পাই কন্যা সন্তান ক্ষেত্রে 12,000 টাকা এবং পুত্র সন্তান জন্ম ক্ষেত্রে 10,000 টাকা প্রদান করা যাবার ব্যবস্থা করা যাইছে।
0: এই যোজনা বিষয়ে অধিক সূচনা পাইবা পাই আপনক নিকটস্থ অঙ্গনবাড়ি কেন্দ্রে যোগাযোগ করন্তু।
1: অধিক সূচনা জানিবা পাই মহিলা ও শিশু বিকাশ বিভাগের ওয়েবসাইট wcd.odisha.gov.in রে লগইন করন্তু। মহিলা ও শিশু বিকাশ বিভাগ দ্বারা জনহিতরে জারি।
2: সমৃদ্ধ পরম্পরা, সশক্ত ভবিষ্যৎ, মহাপ্রভুঙ্ক পবিত্র বাহুড়া যাত্রা ও সুনাবেশ অবসরে নালকো পক্ষরু ভক্তি ভরা অভিনন্দন।
3: ডায়রিয়া নিরাকরণ পাই কেতোটি সাধারণ সতর্কতা।
1: অধ ঘন্টায় ফুটা যাই থন্ডা করা যাইতিবা পানি কিমা 1 লিটার পানিরে গোটিয়ে হালোজেন বটিকা পকাই অধ ঘন্টা পরে পিইবা পাই ব্যবহার করন্তু।
3: খাদ্য প্রস্তুতি পূর্বরু, খাইবা পূর্বরু ও শৌচ হেবা পরে সাবুনরে ভালোভাবে হাত ধুয়ন্তু।
1: কাহার ঝাড়া কিমা বান্তি লক্ষণ দেখা দেলে তুরন্ত ওআরএস দ্রবণ পিয়ান্তু ও ডাক্তারখানা নিয়ন্তু। বিলম্ব কলে বিপদ অছি।
3: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা।
4: জয় জগন্নাথ। আমি বর্তমান দেখি পারুছু মা জগজ্জননী দেবী সুভদ্রা বর্তমান বড় ভাই বড়ভদ্রঙ্কর তালধ্বজ রথর পশ্চাৎ পটে দণ্ডায়মান করিছন্তি। পুনি আসিবে নন্দীঘোষ রথ দেই সেই দর্পদল রথ বা পদ্মধ্বজর রথরে বিরাজমান করিবে। বলভদ্র জগন্নাথ সুভদ্রাজ সুদর্শন দারু ব্রহ্ম স্বরূপায় চতুর্থ মূর্তয়ে নম। জকারস্তু জগন্নাথ গকার বলদেব কহ ভদ্রা নকার ভাবেন ফকারশ্চ সুদর্শন। সুদর্শন মহাপ্রভু আসি সারিলে সুভদ্রাঙ্ক রথরে দণ্ডামান হয়ে সারিলে আউ মা সুভদ্রা যে বর্তমান স্কন্ধারূঢ় হয়ে মাঙ্কু পুত্র মানে কিপরি ভাবরে কোলাকৃত করে নৌছন্তি সারা বিশ্বরে ই হচ্ছে বিরল যে দৃশ্য। জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি মাঙ্কু কোলাকৃত কর, মাঙ্কু আপনে নিও। মা হচ্ছন্তি সংসারর সবুঠারু শ্রেষ্ঠ। আজি আমি এতে মানব শিক্ষা পাউছে তথাপি এ মানুষ আজি আমি বার্ধক্য অবস্থায় মাতা পিতাঙ্কু নেই বৃদ্ধাশ্রমরে ছাড়ি দেউছে। এ সংস্কৃতি আম সংস্কৃতি নুয়ে, এ সংস্কৃতি আজি বিশ্ব সংস্কৃতি। যে সংস্কৃতি জগন্নাথ শিখাউছন্তি মানুষকে মানব বোধকু শিক্ষা দেউছন্তি সে মাতৃভূমি, মাতৃভূমির সেই প্রেম। মাঙ্কু পাখকু তুমি বর্ষকরে থরে আসুছন্তি, তুমি মধ্যে মাঙ্ক নিকটকু আস। মাঙ্কর সেই যে যাত্রা ই হচ্ছে পরম পাবন যাত্রা, যে যাত্রারে নিজে জগজ্জননী আসিছন্তি বিশ্বাসর প্রতীক বড় ভাই বলভদ্রঙ্ক রথ। আর যোগ মায়া যাহাকে মধ্যে কুহা যাই থাকে আমি কহু সে হচ্ছে বিশ্বর্গ আত্ম, কাহিঁকি না সে সবু সংসারকু জোড়ুছন্তি। মায়া বিহীন সংসার যে মায়া কেবল প্রভুঙ্ক নিকটরে দিও, বিলীন হয়ে যা তাঙ্ক নিকটরে সমর্পিত ভাব হয়ে যা যে ভাবর ঠাকুর। কারণ নহিবে সর্বজ্ঞ কিম্বা ব্রহ্ম পরিবার, যেউঠি জানিলে নিশ্চয় প্রভু দক্ষিণ কুঞ্জর। পূর্বজরে পূর্ব গছ ভাব উপজাই ভণ্ডি বিজয় কলে প্রভু ঝুলি ঝুলি ঝুলাই ঝুলাই। এ প্রভু আসুছন্তি নিজে ঝুলি ঝুলি আম হৃদয় ভিতরে সে ভাবনাকু জাগ্রত করি। যে ভাব আজি ভক্ত ও ভগবান সহিত মিলিবারে আমি শ্রদ্ধাবলীরে দেখি পারুছু। অনেক শ্রদ্ধাড়ু বর্তমান যে মানে সমস্তে বসি যাইছিলে তাঙ্ক ভিতরর সেই ভাবটা এতে জাগ্রত হয়ে যাইছি, সমস্তে দণ্ডামান হয়ে যাইছন্তি। হরিবল হুড়হুড়ি জয় জয় গানরে এ শ্রদ্ধাবালি প্রকম্পিত হচ্ছে। তবে এই শ্রদ্ধাবালির এই দৃশ্য সহিত আজি গুণ্ডিচা মণ্ডপ ঠারু যে সিংহদ্বারর দৃশ্য আমি মানে দেখি পারুছু, যাহা দেখি পারু না আমার আউ গোটে দ্বিতীয় কেন্দ্র অছি যে বড় সংঘটারে। সে বড় সংঘ ঠারু এই যে বড় দাণ্ডর যে প্রশস্ত ভূমি 3 কিলোমিটার ব্যাপ্ত তাহাকু আমি তাঙ্ক ঠারু শ্রবণ করিবা নেই যাউছু দ্বিতীয় কেন্দ্রকু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
5: ধন্যবাদ। সুন্দর ভাবে আলোচনা করুলে কল্যাণী যে বর্তমান জগত জননী কৃপাময়ী মা সুভদ্রা ঠাকুরাণী বর্তমান যাচ্ছন্তি তাঙ্ক রথকু দর্পদলন রথ দেবদলন রথকু, এবং এ রথ সুসজ্জিত হয়েকি অপেক্ষা করিলে যে

0: তার বাট পাওনি কাহিকি না বড়দাণ্ডর পরিবেশ সেইপরি অছি যে বড়দাণ্ড টিকে স্থির লা কিছু সময় পূর্ব তা বর্তমান চলচঞ্চল হয়ে যাইছে।
1: বাবু ঠাকুর অনেক গুণ্ডিচা মন্দির শরদাবালি
0: নিশ্চয়
1: ধীরে ধীরে শ্রীমন্দির আড়ক গহলি লাগবার লাগিছে
0: নিশ্চয়।
1: তার কারণ হচ্ছে সমস্তে ভাবুন এই বাট দিয়ে যেতে প্রভু যাবে শ্রীমন্দির কর্মভূমি এইটি আমি রহিকি মহাপ্রভু রথকানি দেওয়া মহাপ্রভু দেখি দেওয়া চারিচক্ষুর মিলন হব এই জ্ঞান সমস্ত ভিতরে শোভা পাচ্ছি দৃশ্যমান হচ্ছে।
0: তেমন আমি নিজক ভাগ্য সৌভাগ্য মণিবা যে আমি উৎকলরে জন্ম পুরো মহাপ্রভুঙ্ ধামে জন্ম আঙ্কর এই মাটিরে উৎকল মাটিরে আমি জন্ম হয়েছে আমার জন্ম মাটিকু মহাপ্রভুঙ্কর পবিত্র দরবারকু সারা বিশ্ব আজ দর্শন করা ধাই আসুছি এই দিব্য লীলা দর্শন করা বর্তমান আরক্ষী বাহিনী মানে তাঙ্কর সেবা অর্পণ করছেন অগ্নিশম বাহিনী তাঙ্কর সেবা অর্পণ করছেন দ্বিতীয় বর্ষের মহাপ্রভুঙ্কর দিব্য পহণ্ডির পরিবেশকু অতি সুচারু রূপে আপন মান নিকটে পৌঁছাইয়া আমি প্রথম কেন্দ্র শ্রদ্ধাবালিকে নিয়ে যাচ্ছু। জয় জগন্নাথ
2: জয় জগন্নাথ জয় জগন্নাথ। শ্রোতা বন্ধু আপনার দ্বিতীয় কেন্দ্রর শুণুলে আমার ভাষ্যকার মানে সেঠিকার বিবরণী এবং সেঠিকার অনুভব আপন মানুষ শুণুলে প্রকৃতের বর্তমান মহাপ্রভুঙ্কর পহণ্ডি খুব ক্ষিপ্রগতি চালছে এবং ক্ষিপ্রগতি চালি হেতু দুই তিন ঠাকুর বর্তমান রথারূঢ় হয়ে গেল বড় ঠাকুর বলভদ্র তাড়ধ্বজ রথরে মা সুভদ্রা দর্পদলন রথরে এবং সুদর্শন চক্ররাজ নন্দীঘোষ মা সুভদ্রাঙ্ক রথরে আসীন হয়ে গেল আবল মহাপ্রভুঙ্কর আগমনকে সমস্ত প্রতীক্ষা আপনার জাঁতি মহাপ্রভু সহজে আসতে না সে অচল মহামেরু নিশ্চিত ভাবে কোণ তাঁকর লীলা থিব কাহিকি বিলম্ব হচ্ছে সে কথা আমি নাকচণা দ্বারু আপনার দেখিকি কহিপারুনা কিন্তু মন্দির ভিতরে চলচঞ্চলতা মণ্ডপ ভিতরে চলচঞ্চলতা আমার দৃশ্যমান হচ্ছে যেতিকি সংকীর্ণ বাট দিয়ে আমি দেখিপারুছু চঞ্চলতা আছে এবং সেথিরু জনা পড়ুছি যে মহাপ্রভু আউ কিছু সময় ভিতরে পহণ্ডি হয়ে আসবে। আপনার দেখিলে শ্রোতা বন্ধু এই যে পহণ্ডির ক্রমকু আপনার লক্ষ্য করতু প্রথমে আসলে চক্ররাজ সুদর্শন চক্ররাজ সুদর্শন প্রথমে আসবার কারণ কোণ কাহিকি এভাবে পহণ্ডির পরিকল্পনা করা হয়েছে তার কারণ হচ্ছে যে চক্ররাজ সুদর্শন হচ্ছেন কালর প্রতীক এবং কাল যেহেতু অপ্রতিহত কাল যেহেতু কাহাকু অপেক্ষা করে না সেইপা স্কন্ধ দেশে তাঁর সেবক মানে তাঁর অতি ক্ষিপ্র বেগরে তাঁর আনি সুভদ্রাঙ্ক রথরে আসীন করাইলে এবং তাদ্বারা কোণ হল না সি হচ্ছেন মহাপ্রভুঙ্কর ক্রিয়াশক্তি ক্রিয়াশক্তি এইপা যে মহাপ্রভু তাঁকরি মাধ্যমে হি তাঁকর সকল কর্ম সম্পাদন করতে এবং সকল কর্ম সম্পাদন করতে যেত ক্রিয়াশক্তি রথ উপরে বিরাজমান কলে পহণ্ডি হয়ে আসলে সমগ্র জগৎ চলচঞ্চল হল সমগ্র বড়দাণ্ড চলচঞ্চল হল সমস্ত ভক্ত শ্রদ্ধালু মানে চলচঞ্চল হলে কেবল বড়দাণ্ড এইটা আমি শ্রীক্ষেত্র বড়দাণ্ড বলে কহা না আজির এই মুহূর্তে মহাপ্রভুঙ্কর এই ঘোষযাত্রা সম্পূর্ণ হওয়া পর্যন্ত সমগ্র বিশ্ব গোটিয়ে বড়দাণ্ড হয়েছে বলে আমি বিচার করা পড়ব এবং সেই গোটিয়ে বড়দাণ্ডে যেতবে ক্রিয়াশক্তি আসিকি সঞ্চালিত হলে সমগ্র বিশ্ব বর্তমান ক্রিয়াশীল হয়েছে এই বিচার রখিলে সেইপা তাঁকর চক্ররাজ সুদর্শনকু মহাপ্রভুঙ্কর ক্রিয়াশক্তি ভাবে প্রথমে পহণ্ডি করে সমগ্র জগৎকে সচল এবং ক্রিয়াশীল করিবার গোটে প্রক্রিয়া এই বড়দাণ্ডর অনুষ্ঠিত হুয়ে সেইপা চক্ররাজ সুদর্শন প্রথমে আসতে দ্বিতীয় আসতে প্রভু বলভদ্র বলভদ্র জাঁতি আপনার সি হচ্ছেন বলায়ুধ এবং সে কৃষির দেবতা এবং কৃষি মানে কোণ কৃষি মানে কহিলে আমি কেবল শস্য উৎপাদন কু বুঝবা না কেবল মাটি কু কর্ষণ করা বুঝবা না এবং কৃষি কহিলে আমার হৃদয় অন্তরক কর্ষণ করা হৃদয়ক মন্থন করা এবং অন্তর হৃদয়ের যে কৃষি করে আমি অন্তর ভিতরে যে ভাব উৎপাদন করা সেইটা গোটে কৃষি বলে কুহযিব তেমন সেই কৃষি কর্ম করা অন্তর ভিতরে হৃদয় ভিতরে কৃষি কর্ম করে আমরে সমস্ত সদ্গুণ সমস্ত আধ্যাত্মিক ভাব তাকে বীজ ভাব অঙ্কুরিত করা যে ক্ষেত্র প্রস্তুতি দরকার সেই ক্ষেত্র প্রস্তুত করা হলায়ুধ বড় ঠাকুর বলভদ্র প্রথমে আসলে এবং সে ক্ষেত্র প্রস্তুত করেদেলা পরে মা সুভদ্রা হচ্ছেন শক্তিময়ী তেমন মা সুভদ্রা যেহেতু শক্তিময়ী আপনার জাঁচান শ্রী শ্রী চণ্ডী কুহাইছে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ।